শ্রোতা বন্ধু, এ হচ্ছে এফএম 102.9 আকাশবাণী বারিপদা। আপনার শুনছেন ভক্তিগীতর কার্যক্রম বন্দনা। মহাপ্রসাদ কর বন্দনার পরবর্তী শিল্পী কণ্ঠরে ডক্টর প্রমীলা পাঢ়ী রচনা।

টি-20 পুরুষ বর্গ আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতায় ভারত ওয়েস্টইন্ডিজকে 8 উইকেটে পরাস্ত করেছে। চলিত পাঁচটিকিয়া সিরিজের গতকালি অনুষ্ঠিত এই প্রথম ম্যাচে ভারত টস জিতি ওয়েস্টইন্ডিজকে ব্যাটিং করা আমন্ত্রণ করেছিল। 19 ওভর গোটিয়ে বোলে সমস্ত উইকেট হরাই ওয়েস্টইন্ডিজ 171 রন সংগ্রহ করেছিল। ভারত পক্ষর নমন ধীর 3টি উইকেট হাসল করে 172 রনর বিজয় লক্ষ্যক ভারত 14 ওভর 4টি বল 2 উইকেট বিনিময়ে হাসল করে। অধিনায়ক শ্রেয়স আয়ার 43টি বল্রু চিত্তাকর্ষক অপরাজিত 102 রন সংগ্রহ করে। শ্রেয়স আয়ারঙ্কু প্লেয়ার অফ দি ম্যাচ ঘোষণা করা যাইছি। আসন্তা শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচ রাঞ্চিঠারে খেলাযিব। মুখ্য সংবাদগুলি পুনিথরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক সার্বজনীন জীবনর যাত্রাকু আজি পূরিলা 25 বর্ষ। আভাসী মাধ্যমে বিকশিত ভারত সংকল্প সমাবেশক করবে সম্বোধন। প্রধানমন্ত্রীঙ্ক সম্মানার্থে কেন্দ্র ক্যাবিনেটরে সংকল্প পারিত। দ্বিতীয় ভারত ইএফটিএ সমৃদ্ধি সম্মেলনী 2026 আজি সম্বোধন করবে প্রধানমন্ত্রী ও সুইজরল্যান্ডর রাষ্ট্রপতি। এবং লক্ষ্ণৌ টি-20 পুরুষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ওয়েস্টইন্ডিজকে 8 উইকেটে পরাস্ত কলা ভারত। সংবাদ শেষ কলা।

0: ভবিষ্যত বেনাও লাগেন খান মা অনে পহিল খন হকো মেন গিয়া আর নেতার হবন মেনেন গিয়া বন যে গিদ্রে দো আম যাহা লেকাম রিকেয়া অনকাম বেনাও দাড়ে আয়া বা হ্যাঁ
1: অনকাম বেনাও
0: আর ইন ঝো গে না অক্ত দো গিদ্রে খন গে
1: অক্ত দো
0: গিদ্রে খন গে উন ঝো খন গে যদি আম বেনাও সানা মে খান বেনাও এম আর বাং খান দো বেড়া পারম লেন খান দো অক্ত পারম লেন খান দো বাম বেনাও দাড়ে আর সরকার হো অনাগে রিকাই আই রিকা হো অনা খেতে তে এডিগান গে ব্যবস্থা হয় দহো আকা এডিগান গে সুবিধা হয় দহো সরকারি স্তরতে বেসরকারি স্তরতে আর হো আতু রে ব্লক রে যত পাড়া হড় মেনা কোয়া যাহা লেকা তে গে যদি আবো বো চেষ্টা আ আবো বো রিকাইয়া এনখান দো গিদ্রে মিটি বাই ডামা ডুলু আ যা ভবিষ্যৎ তাই বাই নষ্ট আ
1: বাই নষ্ট আ শিশু শ্রমিক উনি তো বাই বেনা
0: বাই বেনা আ যদিও তাইম তে নালহা তুমন রহ গে ইনাক দো নাহ সেচেদ দোয় সেচেদো গিয়া বাং হ্যাঁ আজ যাহা তিনাক সেচেদ লাগতিয়া তবে নোয়া দো যত খন মারাং কথা হুইনা আয়ো বাবা আর আবো কো লেখান হড়কো যাহা আতু দিশম রে মেনাক কোয়া জ্ঞান সেয়ান হড়কো
1: মেন লেখান দো আবো যত হড় গে নাহ আবো যত হড়া উইহের গে নাহ নোয়া দো দরকার
0: দরকার দরকার
1: নোয়া দো
0: কেটেজ উইহের দরকার উনকু কোয়া গোড় সহত তে নোয়া দো শিশু শ্রমিক প্রথা দো মিটিজ মুচেদ উতরু আবা
1: মুচেদ দরকার কান
0: মুচেদ উতরু আর যত হল সেচেদ হকো সেচেদ দাড়ে আ
1: হকো সেচেদ
0: দাড়ে না পায় দাড়ে না পায়তে যাও হো তেহ নোয়া শিশু শ্রমিক আইন বাবদতে এডি চেরা বিন মেন কে আ এডি গান কথা বিন মেন কে আ সরকার ব্যবস্থা সরকার স্তররে আর বেসরকারি স্তররে হ যাহা ব্যবস্থা কো মিনা ওনা কথা বিন লৈ কে ওনা খাতির তে আলে পাটা খন এডি গলা সারহাত বিনা মা জোহার কে
1: জোহার কে
0: শিশু শ্রমিক আইন নয়া বাবদতে রসনলাল হাঁসদা তিকিন সালা গাপালমারা পে আঞ্জম কেয়া নিতু দো বিপ্রচরণ টুডু আর সাঁওতেন কোয়া সেরেঞ্জ আঞ্জম পে।

0: আকাশবাণী বারিপদার বিশেষ ফোন ইন কার্যক্রম খেলো বারিপদা পরিসরক আপনার স্বাগত করছি শ্রোতা বন্ধু নমস্কার আসন্তু আজি যে মানে ফোন করছেন তাঙ্ক সহিত কথা হবা আও অনুরোধ গীত শুনিবা হ্যালো দল গোবিন্দ ভাই কেমিতে অছন্তি
1: আয়া ভালো আছে টিকে ভালো হয়ে গেলাম এবে খালি মোর প্রিয় টিকে দেহ টিকে ভালো হয়নি আয়া
0: আচ্ছা আপনার স্বাস্থ্যগত সমস্যা রয়েছে আপনার অঞ্চলের পরিবেশ কেমতি
1: পরিবেশ আয়া মানে খরা হউতলা আয়া মানে আমার নোয়াখাই পূর্বর দুদিন পূর্বর খরা হউতলা তারপরে কালি টিকে মেঘুয়া পাগ ছিলা আজ টিকে আয়া মেঘুয়া পাগ আর খরা পাগ দুইটা আইছে আর বর্ষা টিকে টিকে ঝিপি ঝিপি বর্ষা হউছে আয়া
0: ঝিপি ঝিপি বর্ষা হউছে বর্ষার পরিমাণ আহরি বড়িও বলি আশা করছেন না কেমতি কোন
1: নাই বর্ষা টিকে আয়া দরকার করুছিল আয়া আমি চাষী মানে টিকে মানে যেমতি আমার গাঁ গরি গোটে কথা লাগুছিল টিকে মানে পানি টিকে দরকার কইকি কহুছিল তো মানে

0: প্রধান।
1: এতবে যাই কার্যক্রম শুনে আকাশবাণী কটকরু আকাশবাণী বারিপদা কার্যক্রম শুনছেন এফএম ব্যান্ডের 102.9 মেগাহার্জ যোগে। শ্রোতাবন্ধু পুণিথরে আপনার কার্যক্রম হেলো বারিপদাকে স্বাগত।
2: আকাশবাণী বারিপদার কহুছি।
3: বাপি ভাই কহুছিলে পড়িয়া পড়া খাণি মহলে যেতে মোড়া মোড়া।
2: বাপি ভাই নমস্কার।
3: নমস্কার।
2: আর কেমিতি অছন্তি বাপি ভাই?
3: ভাল আছি।
2: আপনকর অঞ্চলরে চাষবাস করিথিলে আপন মানে তার কেমতি কোন পরিস্থিতি কেমতি চাষ ঠিক ভাবে হেইছে না নাহি?
3: চাষবাস এপটে ভাল হেইছে। বর্ষা হলে যে আমার পটে টিকে এতে পানি হুয়ে নি।
2: কেনাল পানি আসছে না? বহুত বড়িয়া। তবে বাপি ভাই কুহন্তু তবে কোন শুনেবা হেলো বারিপদা কার্যক্রম রু?
3: হেলো বারিপদা
2: চলচ্চিত্র গীতটি কোন কুহন্তু?
3: সত্যনারায়ণ সুব্রত সমীরণ সাবিত্রী সুভদ্রা সুধী কৈলা কপন এটিকে।
2: ঠিক আছে, তবে বাপি ভাই আপনার পছন্দ গীত আমি শুনেছু। ধন্যবাদ।
3: নমস্কার।
2: নমস্কার।

0: এইটি শেষ করুছু হেলো বারিপদ কার্যক্রম পুনি এমিতি কথা হবা প্রত্যেক বুধবার অপরাহ্ন 4টায় রয়েছে শ্রোতা বন্ধু নমস্কার
1: শ্রোতাঙ্ক হৃদয়ের স্বর মনবীণার ঝঙ্কার হেলো বারিপদ হেলো।

শ্রোতা বন্ধু, স্বচ্ছতা পরিবেশকু সুন্দর রখে এবং আমকু সুস্থ রখে। স্বচ্ছ ভারতর অভিযানরে সারা দেশর জনসাধারণ নিজকু সামিল করিছন্তি। এই অভিযানরে সামিল হয়েছি সরস্বতী শিশু বিদ্যা মন্দির ঘোড়া বজার পুরী। পুরী রেল স্টেশনরু জিলা স্কুল আড়কু যিবা বেলে বুদ্ধ মন্দির পূর্বরু ডাহাণ পটকু বুলি গলে বিদ্যালয়টি দৃষ্টিগোচর হুয়ে। শিক্ষাদান এবং স্বচ্ছতা পাই এই অনুষ্ঠানর অনেক সুনাম রয়েছে।

0: দেখ স্বাতি, এই হচ্ছে আউ গোটিয়ে সাঁতাল পল্লি নিউতি।
1: আচ্ছা, আমি যে সেমানকর আউ গোটিয়ে গাঁকু যাইতিলে সকালে
0: কানখা তো
1: সাঁতালটি বহুত অছন্তি না?
0: হ্যাঁ, ময়ূরভঞ্জ জেলার রায়রংপুর এলাকার সবুঠু বেশি, শতকড়া 75 ভাগর অধিক। চলুন তাঁক গাঁকু যা কথা হবা।
1: সেমানকরঙ্গ সঙ্গে কথা হবে
0: হবে মানে পুরা শূন্য শূন্য টেকি নেই কইবে দই হিজুমে এনে সেরেন যাবন।
1: ই মা, সি কোন কইছ মা?
0: দিদি আস, আমো সঙ্গে নাচিব। কোন রাজি?
1: রাজি। এই দেখো যা, দেখো যা তুমি কেড়ে সুন্দর গাঁটি এম আম্ব বাউঁশ শাড় কুসুম গছরে ভরপুর, আউ চারিপটে সবুজ ধান ক্ষেত, ঝিপি ঝিপি বর্ষা ভিজা মিঠা মিঠা পবন, কেতে ভাল লাগুছি মো। আচ্ছা, এমানে বহুত বি চাষবাস উপরে নির্ভর করন্তি না?
0: হ্যাঁ, কৃষি সেমানকর জীবিকা।
1: এ মা, এ কুন্নি পিলাটা কোন গুড়াই কোড়ি হাতকু দেই দৌড়ি চালি গলা মো। দেখুচ দেখুচ কচ্ছ আড়ু আড়ুর মুহটি কাড়ি কেমতি হসুচি।
0: খাও না কুসুম কোড়ি।
1: বা, বড়িয়া লাগুচি তো, খটা খটা খালি পখাল সাঙ্গুকু লুণ লঙ্কা দেই। ইস, সম্বিত
0: কিছু ন পাইলা বেলুকু গরিব সাঁতাল পরিবারটা পাই অনেক সময়রে বহু কামরে লাগে এ কুসুম কোড়ে।
1: দেখিল সম্বিত, এই সাঁতাল মানকর এই ঘরগুড়িকু কি পরিষ্কার পরিচ্ছন্ন, কান্থগুড়িক কেতে সুন্দর লিপা হয়েছে ডাউ মাটিরে, তলকু কলা ধলা রঙ্গর ধড়ি, কান্থরে ভলি ভলি চিত্র। যা কুহ সম্বিত, আদিবাসী সম্প্রদায়ের ঘর সজাইবার গোটে অদ্ভুত কলা রয়েছে।
0: খালি ঘর নুহে, নিজকু বি দেখুন, সে স্ত্রী লোকটি যে কান্থকু আউজি ছিড়া হয়েছে, তার শাড়ি পিন্ধা চিতাকুটা হাত। এ স্বাতি, রুহ রুহ রুহ, এ চরণবাবু ও কিস্কু বাবু নুহন্তি তো? সাঙ্গে আউ কে দিজন? চরণবাবু, কিস্কু বাবু, চরণবাবু, আরে কোন চিনি পার না? মু সম্বিত, এই রায়রংপুরে নথিলে 2 বর্ষ তলে, সম্বিত দাস তো। এ স্বাতি, এ হলে মোর বন্ধু চরণ হেমব্র, আউ ইয়ে হলে নন্দ কিশোর কিস্কু, আসেকার অধ্যক্ষ।
1: তুমি এই মানক কথা কহুতিলে না?
0: হ্যাঁ। আচ্ছা চরণ বাবু, আপনক ঘর বিষয়ে স্বাতি জানিবাকু চাউচন্তি?
2: সেমানে গুটে জাগারে গাঁ করিবে, সাই আগ করন্তি, তারপরে সেটা কতগুড়া সাই মিশি গাঁ করন্তি, আউ সে গাঁ মধ্যে তাঙ্কর ঘর গুড়াক 2 লাইনরে সজা হইকরি রই থাকে, মঝিরে তাঙ্কর দেবস্থান বা গোটে গোসাণে বলিকরি কহন্তি, সেটরে মধ্য আমার ঠাকুর অছন্তি, মাঝি হাড়া মাঝি বুড়ি, আউ তাঙ্কর উপর চাড় মাটি কান্থ ঘর, আউ তাঙ্কর চাড় গুড়া প্রায় আপনার কুটা নোডারে দেখা যায়, আউ তাঙ্কর কান্থ গুড়াক কান্থর তলে সবা তলে যে কড়া মাটিরে লেপি থাকে, সেইটা আমার বিশ্বাস অছি সন্তান সম্প্রদায়ের, যে আমার কোনসি ঘরকু কেহি তামানে বাহার শত্রু মানে আক্রমণ করি পারিবেনি, মানে ঠাকুরঙ্কু সেটা সন্তুষ্ট করিবা পাই প্রায় সেটা
3: আসুরি শক্তি প্রবেশ করি পারিবনি,
2: পারিব নাহি।
3: আপন যা ঘর কইলে, ঘরে কতটি কোঠর থাকে?
2: ঘরে আমার গোটে ঘরে 2টা কোঠরি থাকে,